প্রিয় শ্রোতা ভাই বিনিগুলিকে হওয়াক হেঙা আর অন্তর্ভরা ভালা পাওয়া জানিয়া আকবরবনীলা জিলে ভিয়ন সুমিল অনুষ্ঠান গাছা এই অনুষ্ঠান প্রচার হয়ে রয়েছে আকাশবাণী তরকেন্দ্রলাকে মিডি মেপলু 243.3 মিটার আর কিলোহার্টজ 1233 নি আজিক 4 আগস্ট 2026 অনুষ্ঠান প্রচার হয়ে রয়েছে গাছা আকাশবাণী তরকেন্দ্র থকন আজিল অনুষ্ঠান প্রচার করালা আগে আকবর বনিলে আজিলে এই সুন্দর গীতালা বানির জীবলা মনগুলো নিজেলে ভিতর নিকে খুকরি চাবুগি হিকি ও ভোলাহে এগারা মনলে খাটি জ্ঞান প্রাপ্ত হয় এটা থাকিবন ভগবত গীতালা বানির এবার এবার অনুষ্ঠানের প্রথম দে আকবর বনিলে শিল্পী স্বদেশ হাজংলা আওয়াজ নিকে গাওয়া স্বরচিত দেশভক্তি গান কোথারা হলে ইদেই তো আমলা মাও মেঘালয়া তাহলে আয়ম্র হুবই মিলে উপভোগ করং এই সুন্দর দেশভক্তি গানটা

আজিলে অনুষ্ঠান কাছলা প্রথম গানটাই শুনব পালি শিল্পী স্বদেশ হাজংলা বাসনিকি দেশভক্তি গান ইদেই তো আমলা মাও মেঘালয়া এই সুন্দর গানটা এবার আকবর বুনিলে শিল্পী সুবল হাজংলা বাসনিকি স্বরচিত আধুনিক গান এই বর্ষল বতর খেতি বাড়িল দিন উপলক্ষে দিন আজি হাজিছে তান্তে মেঘ আহিব এই গানটা তাহলে আই হুবই মিলে উপভোগ করম।

প্রিয় শ্রোতা ভাই বিনিগুলো, প্রত্যেক বছরে 1 তারিখ থেকে 7 আগস্ট পর্যন্ত বিশ্ব স্তনপান সপ্তাহ পালন করা হয়। ওলা উপলক্ষে ময় কোবাগি নিলে স্তনপান এগরা সওয়ালা কারণে কুটুগুলো গুরুত্ব রাখে বা মহত্ব রাখে ওলা বিষয়ে হুরুকে কথিকা। মাওরালা দুদ এগরা শিশু কারণে আহার আর পরিপক্কতা দুইদেও বাড়াব কারণে খুবনে আবশ্যক আর বিশিষ্ট পোষক তত্ত্ব প্রদান করে। আপনেলা দুধ আপনেলা সওয়া কারণে ভগবানলা মহাপ্রসাদ গবেষণা তুরি জানা যায় যে স্তনপান থকন সওয়া আর মাওরালা পরিবার আর পারিপার্শ্বিক রক মহত্বপূর্ণ লাভ দেয়। স্তনপান করালে মাওরালাক আর সওয়ারালাক উভয়ে বাখার লাভ দেখা যায়, জিঙ্কা কি দুধ নিকে পাওয়া অ্যান্টিবডি এগারা সওয়ার গিয়ে বাখার বিমার তৈরি রক্ষা করে। স্তনপান করা এগারা সওয়ারালা এলার্জি আর দন্ত ক্ষয়লা সম্ভাবনা কম হয়। জ্বালা দ্বারা দাঁত আর দাঁতালু কোয়ালা উচিত বিকাশ লগন্তে চেহারালা সমগ্র বিকাশ নিকে লাভ দেয়। এলা মানেরা হলে যে সেবা গ্লগে তুলো দুধ দেয় ও সেবা গ্লো ডাক্তার আর দন্ত চিকিৎসক ভাই চকর লাগে থাকিব লাগে। স্তনপান বা মাওরালা দুধ সওয়ারগে খাওয়ালে বাখার বিমার আর স্থিতি তুরি সুরক্ষা প্রদান করে। ওলা ভিতুতে কুটুগুলো হলে অসহ্য কানলা সংক্রমণ, শ্বাস সম্বন্ধী বিমারি, সর্দি, ভাইরাল স্টেপ আর ই কোলাই সংক্রমণ, এলার্জি, টাইপ 2 আর টাইপ 1 ডায়াবেটিস, কুটুগুলো সওয়ালা ক্যান্সার পর্যন্ত স্তনপান করালে এগারা শিশু রেগে বিমার তৈরি বাঁচাবলা এগারা উপায়, যিদে নাকি প্রতিরক্ষা অনু যিদে অ্যান্টিবডি কোয়া হয়, যিদে মনল দুধ নাকি থাকে অ্যান্টিবডির মনল শরীর রেগে প্রতিরক্ষা প্রণালী দ্বারা বানানি হয় আর বাখার বিশিষ্ট অনুদ নাকি থাকে, যিদে প্রত্যেক বিমার লগন লড়াই করবগে সাহায্য করে। যেবলে এগারা সওয়ারা পয়দা হয় ওলা প্রতিরক্ষা প্রণালী খুব কমজোর বা অপরিপক্ক থাকে আর উমল বিমার পয়দা করা জীবাণু লগন লড়াই করার ক্ষমতা কম থাকে। মাওরালা দুধ দ্বারা এগারা সওয়ারাগে ওই প্রতিরক্ষা প্রণালী প্রদান করে আর ও বিমারগুলো তৈরি বাসায়। গবেষণা নিকে পাওয়া যাচ্ছে যে আপনারা সওয়াগুলোর প্রতিরক্ষা প্রণালী বাখার বছর পর্যন্ত অপরিপক্কই থাকে। যেবলা ওরা বিকাশ হয়ে থাকে ও সময় স্তনপান করে থাকিলে সুরক্ষা পায়। যাই মাও দুধ খাই ও সওয়ারালা প্রতিরক্ষা তন্ত্র ফর্মুলা দুধ খাওয়া সওয়া গেলে তুলনানি বাখার তাড়াতাড়ি বিকাশিত হওয়া দেখা যায়। ইদেও নহয় যে মাও দুধ খালে এগারা সওয়া কোনো বিমার নহয়, তাও জিঙ্ক তুলো দুধ খাওয়ালা সওয়ারালা বিমারলা প্রভাব চেয়ে যাই মাও দুধ খাই ওই সওয়ারালা বিমারলা প্রভাবরা কম পড়ে। স্তনপান করালে এগারা মাওরালাক বাখার শারীরিক লাভ হওয়া দেখা যায়, জিঙ্ক স্তন ক্যান্সার তৈরি পরিত্রাণ পায়, গর্ভাশয় ডিমগ্রন্থি এইসব জায়গাগুলো ক্যান্সার হওয়ালা সম্ভাবনা কম থাকে। যে সওয়ারা মাওদুধ পায় উমল স্বাস্থ্যগুলো খুব ভালো হয়, সুন্দর হয় আর মাওদুধ খাওয়ালে পারিপার্শ্বিকভাবেও লাভ হয়। কেননা মাওদুধ নিকে কোনো প্যাকেজিং না থাকে আর কোনো প্যাকেট না থাকার কারণে আমরা পারিপার্শ্বিকরে দূষিত নহয়। ওদের কারণে যেত পায় আপনি হলে নিজের চেহারা নিঠা হব দ্বারে এগারা সওয়ার আগে যাতে স্তনপান তৈরি বাধিত না করে। প্রত্যেক নারী এগারা সওয়া জন্ম হওয়ার লগে লগে স্তনপান করালে ব্যবস্থা করিব লাগে আর এগারা সওয়ার আগে সুস্বাস্থ্যলা অধিকারী বানাবার নাকি সাহায্য করিব লাগে। এদেই হলে বিশ্ব স্তনপান সপ্তাহ পালন করালা মুখ্য উদ্দেশ্য। বিশ্ব স্তনপান সপ্তাহ উপলক্ষে আপনি কথিকা শুনিব পালি স্তনপান করালে এগার মাওরালা আর সওয়ারালা কি উপকার হব পায় আর কেনে দরকার এই বিষয়ে কথিকারা। বিশ্ব স্তনপান সপ্তাহ উপলক্ষে এবার আকবর বনিলে শিল বিশ্বদে সাজংলা আওয়াজ নিকে স্বরচিত সুন্দর আধুনিক গান কথা রাখলে আফির কোনো ভোলা দেখা হবো আমরা।

আপনাগুলো অনুষ্ঠান শুনি রয়েছে আকাশবাণী তোরা কেন্দ্র তখন অনুষ্ঠান গাছা এলাইলাই আপনিগুলো শুনব পালে শিল্পী সদে সাজংলা গাওয়া সুন্দর স্বরচিত আধুনিক গান গান্ডা থাকিবন আফির কোনো ভোলা দেখা হব আমরা এবার আকবর বনিলে শিল্পী সুবল হাজংলা ওয়াসনিকে স্বরচিত আধুনিক গান কথারা হলে ও মূলা সোনারা কুমাই জালে তৈ বাখা দিনে হয়ে যালে কোনো খবর নেই এই আধুনিক গান্ডা

ও মূলা সোনারা কমায় জালে তয় এতদিন হুয়ে জালে কোনো খবর নই। শিল্পী সুবল হাজংলা চর্চিত আধুনিক গানডা এলা এলাই আপনিগুলো আজিল অনুষ্ঠানলা শেষনিকে শুনব পালে। এই গানগুলো আশা করি আপনিগুলো উপভোগ করিলে আর আপনিগুলোকে হবাক পুনর নমস্কার আর ধন্যবাদ জানিয়া এই অনুষ্ঠান তখন যাওয়ালা পুনর আপনিগুলো তখন অনুমতি মাগিলে আপনিগুলো হুবালা আজি দিন সুন্দর আর মঙ্গলময় হওয়ালা কামনা লগন এদিতে মই বিদায় মাগিলে দণ্ডবধ।